0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবল মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি। বিপি হারিব দেশ জিতিব।
1: এই জানকারি NTEP পর দিয়ে আছে।
2: Hello lovelies, a very good morning to all of you. Yes, it's a beautiful day out here in our state's capital, Kohima. I hope the day is just as beautiful wherever you are, and I hope you are sitting with a relaxed tone and maybe perhaps a cup of coffee, a cup of tea, ready to start the day with us here at Akashwani FM Tracubad. All right, we have here at Good Morning Nagaland, the first thing is an interview, and it is about understanding HLO, an interview with Keto Ravi Sagri, field trainer, Census 2027, interviewed by Imti Naro.
3: FM Tracubad.
4: 103 MHz.
3: News, music and entertainment.
4: This is FM Tracubad.
3: FM 103 MHz.
5: Itu Akashwani Kohima. Namaskar, huni thakya sob khanke. আমি খান আজি একদম জানকারী ডাঙর কথা একটা জানাই দিবলে আছে, আৰু ইটুতো আমি খান সব মানুহ কারণে আছে। ইটু জানকারীটো আমি খান লাগা ডেভেলপমেন্ট আৰু আহিবলে দিন কারণে বেশি জরুরি আছে। ইটু কি আছে কইলে, হাউস লিস্টিং অপারেশনস আৰু হাউজিং সেন্সাস, কিন্তু ফেজ ওয়ান সেন্সাস অফ ইন্ডিয়া 2027 শুরু হয়েছে কোহিমা ডিস্ট্রিক্ট কারণে। ইটু জুলাই 1 তারিখ, ফার্স্ট তারিখ 2026 পৰা জুলাই 30th মানে 30 তারিখ 2026 তাক যাবলে আছে। ইটু 30 দিন মাজতে সেন্সাস অফিসিয়ালস খানটো ঘর ঘরতে আহি কিনা কোনবা সওয়াল সুদিব। ইটু লাগা জানকারি দিব নিমিতে আজি লাগা প্রোগ্রামতে আপনি খান সবকে স্বাগত করে আছে। মই আছে ইমটি নারো, আৰু আমি খান লাগা স্টুডিওতে আমি খান স্পেশাল গেস্ট মিস কেতু রাভি সাকরে, তাই ফিল্ড ট্রেনার সেন্সাস 2027 আছে। তাইপরা আমি খানকে ভাল জানকারি আর ডিটেল জানকারি কোনবা বুঝাই দিব। ম্যাডাম, আপনি আমি খান লা স্টুডিওতে আহা কারণে বেশি খুশি পাই আছে। ম্যাডাম, আপনি আহি না মানকে ইটু সব জানকারি ভাল দিব নিমিলে আহিয়া নিমিলে টাইম দিয়াতো বেশি খুশি পাই আছে। আমি খান পয়লা কথাটো হাউস লিস্টিংস অপারেশনস নহলে হাউজিং সেন্সাস 2027 ইটু কি কারণে আছে, কি নিমিতে আছে আৰু কেনেকা কৰিবলৈ আছে, এইটো অলপ কৈ দিব।
6: আচ্ছা, বেছি খুশি পাইছে আহি কিনা আপুনি লগতে এনেকা কথা পাতিবলৈ চান্স পাদো। এইটো সেন্সাস হাউচ লিষ্টিংটো কি আছে কলেতো, ইটো বাৰ তাহান সেন্সাস অফিচিয়েলচ খান আহি কিনা এতিয়া ঘৰ কিমানটা আছে, ষ্ট্ৰাকচাৰ এক্সিষ্টিং ষ্ট্ৰাকচাৰ খান কিমান আছে, এইটো খান তাহান নাম্বাৰিং কৰিব। এইটো ঘৰ ভিতৰতে মানুহ হাউচ হোল্ড থাকিয়া খান বি তাহান নাম্বাৰ কৰিব। আৰু

0: Ro itu kuria temte takhan gor gorde beraigena 34 questions gor sopte 34 questions manu thaya gor sopte 34 questions sawal hudibo itu sawal khando gor laga halat kini ga ase dorkari saman ki ki cholai ase gorte thaka saman khan oporde alak alak sawal hudibo itu sawal khando example kuma kobo koile to kha pani gore kote bra ahe nohile bi bhat sat ki bra pakai gas connection laga bi hudibo Mobile huli bi, laptop huli bi, TV huli bi, asena nai, gari asena nai, iniga, gor laga saman khan laga upode, alak alak question, 34 questions hudibo.
1: Itu census officials khan, ghor ghore aigena itu khan sawal khan hudiyado, bishi dangor kam nishina buji pai ase, aro itu du amihan public laga bi modotu bishi lagibo na ki, tu amihan public khan tu ki kuribole lage, amihan কি করিলে সবসে ভাল বড় ইটু সেন্সাস লওয়াতে মদত দিব পারবো ইটু কোনবা কই দিব
0: আচ্ছা আমি ইয়াতে ইচ্ছা কি করবলে লাগে আর কি করবলে না লাগে ইটু কই দিব ইটু কাম ভাল বড় ঠিকঠাক যাবলে করবলে লাগে খান তো হইলে তো সেন্সাস অফিসিয়ালস খান আহা দেমতে আউনি খান তাহান লাগা আইডি কার্ড তো চেক করিবি আর ইটু টাইমতে ডাঙর মানু একটা গড়ে থাকিলে ভাল হব কথা পাতি বলে সেন্সাস অফিসিয়ালস খান লগতে আর তখন আহা দেমদে আপনি খানগে কি কি সওয়াল হুদিব ইটু খান তো আপনি খান মরম বড়া ঠিকঠাক করি কিনা হসা কথা কই কিনা জনাই দিবি তাহানগে যদি আহা দেমদে আপনি খান তাড়াতাড়ি থাকি যাইছে নইলে বি আপনি খান গড়ে না থাকিব এনেকা একটা প্রবলেম ফেস করিছি কইলে তো আপনি খান এনিউমারেটার্স খানগে রিকুয়েস্ট করিব পারব কি আপনি হানলা টাইম কোনটো টাইম ঠিক আছে এইটো টাইম দিয়ে ওয়াপাস আহিবলে এনেকা হইলে তাই খান আপনি হান ফ্রি থাকে টাইম দে ওয়াপাস আহিবলে পারিব ইটো বি একটা আছে আর তাই খান আহিছি বলে তো আপনি হানলা ঘরে নাম্বার লিখিবলে লাগিব আপনি হান মরম করি কিনা খেচারা নকরি না নাম্বার খান তো কোতে লিখিবলে লাগে লিখিবলে দিবি আর লিখি দিছে কইলে তো যাই যাইলে তো তাহান যাই যাইছে কই কিনা নামোসাবি ইটো ইনফরমেশন তো পিছে দিয়ে হইলে বি দরকার আহিব ইটো কারণে সেন্সাস অফিসিয়ালস খান আহি কিনা আপনি হানলা ঘর বাহার দে নাম্বার লিখিয়া দো মরম গুড়ি কিনা নামুসাই কিনা রাখিবি আর না করু বলে খান দো কইলে তো চিন্তা না করিবি মন চিন্তা না করিবি আপনি হান কি কি ইনফরমেশন দিব কি ইনফরমেশন দিব কি ডেটা দিব ইটু তো একদম কনফিডেন্সিয়াল থাকিব আর সেফ থাকিব সেন্সাস অ্যাক্ট 1948 নিয়ম নিচেতে হইলিবি আপনি খান ইটু ইনফরমেশন দো আলাক আলাক আদা আদি মিশা মিশি লাগা ইনফরমেশন না দিবি এনিউমারেটর বা হুদিয়া খান দো ঠিকঠাক জবাব দিবি দুইটা জায়গা দিবি এনিউমারেট না করিবি বস্তি দিবি করিব টাউন দিবি করিব এনেগা না করিবি ইটু তো বেশি ডর গলতি আছে আর একটা রিকুয়েস্ট তো সেন্সাস অফিসিয়ালস খান আহা দেম দে মরম করি না নিয়ম বিয়া বড়া তাহানগে কথা নকরিবি ভাল বড়া কথা করি দিগেনা কি কবলে আছে ইটু ঠিকঠাক পড়া কই দিবি তাহানগে একটা বেশি ইম্পর্টেন্ট একটা তো আপনি খান এনেগা কোয়েশন হুদি না আয়দাম দে মানু আলাক কিনেগা লিখিছে ইটু সাব এনেগা বি না হুদিবলে লাগে কে আনি কইলে তো ইটু কনফিডেন্সিয়াল আছে আর আপনি বি মানু লা সাব না পারব মানু বি আপনি লা সাব না পারব ইটু কারণে ইটু না হুদিবলে লাগে সেন্সাস অফিসিয়ালস খান গে
1: আপনি বেশি ভাল বড় জানকারি কই দিছে ইতিয়া আর আমি খান কোনবা সাওয়াল খান আকু ডিটেইল বড় হুদি দিব সেন্সাস অফিসিয়ালস খান আহিয়া দাম দে মোখান সব মানু জি হইলে বি পার্ট লবলে লাগে নাকি আর ইটু যদি মই পার্ট লবলে মন নাই এনে কৈছে বোলে কানুনি হিসাবতে কি করিব
0: ইটু সেন্সাস পার্টিসিপেশন তো একদম কম্পালসরি আছে কোন পারাবি মই করবলে মন নাই কইনা না করিব ইটু অপশন নাই কি কারণে বলে তো সেন্সাস অ্যাক্ট 1948 লাগা রুল হিসাবতে তো সব মানু সিটিজেন সব মানু ইটু তো করিবলে হি লাগে কোয়া তো সাফা সাফি কানুন দিয়ে লিখি কিনা আছে ইটু কারণে ইটু তো করিবলে হে লাগিয়া লাগা আছে
1: আর যদি ইটু সেন্সাস অফিসিয়ালস খান মহান ঘরে আহিয়া দাম দে মই যদি ইটু কবলে মন নাই মন দে ভাবনা থাকি কিনা অলপ মিশাবি ঢালি কিনা নহলে বি আধা আদি ইনফরমেশন দিছে কইলে কি হব
0: ইটু তো বেশি ডাঙর গলতি কাম করিয়া হিসাব তে লব কানুন হিসাবতে আগে দে কোয়া নিচিনা ইটু তো সেকশন 11 সেন্সাস অ্যাক্ট 1948 লাগা নিয়ম নিচেতে সেকশন 11 দে আপনি গলতি করিয়া হিসাবতে লব আৰু ইটো কাৰণে তো ফাইন বি লাগিব পাৰিব নহলে জেল বি যাবলে পাৰিব
1: তো মুখান ইটো সেন্সাস অফিচিয়ালস খান আহিয়া দাম দে তেখান মুখান কে কি সুধিব না মুখান তাহান গে মুখান লগা আইডি কার্ড নহলে বি কোনবা ডকুমেন্টস নহলে বি মাটি লগা কাগজ খান এনেগা দেখাবলে জরুরত আছে না নাই
0: ইটো ডকুমেন্টস খান ইকো না লাগিব দে তাইখান আহি না কি সুধিব ইটোহে

0: আপনাদের বেশি গলতি আছে দে। এটু ইচ্ছা সেন্সাস তে আমি হান কি করে আছে, এটু তো বস্তি লাগা হইলেবি জাত লাগা হইলেবি একু তালুক নাই। এটু সেন্সাস তে আপনি টাউন দে এনিউমারেট করে লিছে কই কিনা বস্তি লাগা মাটি নইলেবি জাতি লাগা আধিকারী তো হারাই যাব, এটু একু নাই দে। এটু একদম গলতি ভাবনা আছে। এদি কি করে আছে বলে আমি হান সিম্পলি সিম্পল পুরা বুঝাই দিব বলে তো ইটু সেন্সাস হাউস হোল্ড সেন্সাস লাদে হাউজিং সেন্সাস লাদে আমি কি করেছি বলে তো আপনি আন ইচ্ছা কোটি থাকি আছে ইটু ম্যাপ করে আছে আর ইটু থাকিয়া দে ফেসিলিটিস খান কি কি আছে এমনিটিস খান কি কি আছে ঘর লাগা হালত খান ইটু খান হুদিয়া হে আছে। ইটু কারণে ইটু পুরা আপনি লাগা বস্তি নইলে বি জাতি লাগা একু তালুক নাই রে।
1: আর একটা কথা তো মোখান পাবলিক খান তো কোটি গিনতি করব ইটু সেন্সাস 2027 আর মোখান কোনবা দু ফ্যামিলি মেম্বার্স খান স্টুডেন্টস খান নিশিনা আলাগ জাগা দেবি পড়ে আছে নহলে বি মতা মাইকি পোস্টিং আলাগ আলাগতে থাকিয়া এনেগা বি বেশি আছে ইটু কেনেগা করিলে হব
0: ইটু বি বেশি ভাল সওয়াল একটা হুদি আছে আপনি। ইটু আমি আগে দি কোয়া নিশিনা ইটু সেন্সাস টু আপনি ইচ্ছা কোতে আছে ইটু ম্যাপ করালা আছে ইটু কারণে আপনি লা বাচ্চা হান যদি বাহারে পড়ে আছে নইলে বি মোটা পোস্টিং আলাগ জায়গাতে বেড়া আছে নইলে বি মাইকি বেড়া আছে গলে তো তাই কুটি আছে ইটু দিয়ে এনিউমারেট করব লাগে কি কারণে গলে আমি আন লা বাচ্চা হান বাহারে পড়ে আহান বি ইটু লা সেন্সাস চুলিয়া দেন দে তাহান গিয়ে হোস্টেল দিয়ে এনিউমারেট করব নইলে বি কলেজতে কোনদুতে বহি আছে ভাড়া ঘরে বহি আছে কইলে বি তাদেরহে এনিউমারেট হবলে আছে। তো কহিমা লাগা কেসতে হইলে বি এক্সাম্পল বাচ্চা খান ডিস্ট্রিক্ট আলাগ আলাগ পর আহিনা ক্যাপিটাল দিয়ে মান পড়ে আছে ইটু টাইম দিয়ে ইচ্ছা সেন্সাস অপারেশন শুরু করেছে আমি আলা এনিউমারেটার্স খান বেশি বেড়াই আছে ইনস্টিটিউশনস খান দিবি তাদের সব তখন তাদেরহে এনিউমারেট করবলে আছে দে। এইটু কারণে আপনি হান যদি কোনবা মানু ঘরে ইতিয়া আপনি হলদে না থাকিয়ে কইলে তো সিক্স মান্থস পর বেশি না থাকিয়ে কইলে তো এইটু খান গিয়ে এনিউমারেট না করব দে তাহান দু যাই না তাহান কুতি আছে তাদেরহে এনিউমারেট হয়ে যাব।
1: আর একটা একদম জানকারি হুদি বলে মন যাদ ইয়াতে ভাড়া ঘরে থাকিয়া খান বি বেশি মানু আছে সার্ভিস করিয়া খান প্রাইভেট হইলে বি গভর্নমেন্ট সার্ভিস নহলে বি স্টুডেন্টস খান এনেগা খান বি বেশি মানু আছে তো ইটু ভাড়া দে থাকিয়া খান তো তাই খান তো তাই খান লাগা ঘর মালিক পরা ডিটেলস খান দিব পারিব
0: ইটু তো না পারিব তাই খান কোন দু ঘরে কোন মানু থাকি আছে ইটু পরা হে ফিজিক্যালি প্রেজেন্ট থাকি কিনা এনিউমারেট করবলে লাগে নেইবার পরা হইলে বি সাথী পরা আছে কই কিনা নইলে বি ঘর মালিক আছে কই কিনা অন বিহাফ অফ দ্য টেনেন্ট ইনিগা কোন বি করবলে না পারিব দে কে কারণে গুলো কোয়েশন খান হুদি কিনা যা দাম দে কোয়েশন খান তো ঘর ভিতর লাগা কোয়েশন বেশি আছে ইটু তো নিজের থাকিয়া মানুহে নইলে তো মানু আলাগ পরা ইটু সওয়াল খান তো দিবলে না পারিব।
1: আচ্ছা আর ইটু হুদিয়া টাইম দে মই আর একটা মই নিজের লাগা জানিবলে মন যাদ কোনবা মানু খান তো ইনিউমারেটার্স খান নহলে বি সেন্সাস মানু খান আহিয়া দাম দে ইংলিশ পরা বি কব পারে নাগামিজ পরা বি কব পারে হলে বি যদি ইটু ঘর ভাড়া দে থাকিয়া খান নহলে বি ঘরে থাকিয়া খান তো ইটু কথা না জানিয়া খান থাকিছে বলে তো ইটু কেনেয়া করব।
0: দুইটা অপশন আছে একটা তো এনিউমারেটার পরা তাই নিজের ট্রান্সলেটার এরেঞ্জ করব পারে কোন দু ল্যাঙ্গুয়েজ কথা বলে লাগি আছে ইটু অপশন একটা আছে নহলে তো আলাগ অপশন একটা তো গড় মানু কোনবা নাগামিজ কব পারা ইটা গড়ে না থাকি না পিছে দেহে আহিবলে আছে কইলে তো ইটু বি কথা মেলাই কিনা পিছে দে আহিয়া পিছে দেহে এনিউমারেটার ওয়াপাস আহিব ইনিগা আন্ডারস্ট্যান্ডিং বা রিকুয়েস্ট করি কিনা এনিউমারেটার ওয়াপাস আহি না এনিউমারেট করব পারিব।
1: আচ্ছা আমি খান আগলা সওয়াল দিয়ে যাই যাব ইটু সেন্সাস 2027 সিটিজেন্স খান ইটু কিনেগা এনিউমারেট করব পারিব।
0: দুইটা অপশন আছে ইটু দিবি পাবলিক খান এনিউমারেট করবলে ফার্স্ট অপশন তো আমি হান কোয়া নিচিনা সেন্সাস অফিসিয়ালস খান ঘর ঘরে আহিদাম দে ইটু এনিউমারেট করব পারিব সওয়াল খান তো জবাব দিয়ে না। আর আলাগ মেথড তো হইলে তো সেলফ এনিউমারেশন আছে সেলফ এনিউমারেশন তো হইলে বি এটা তো পোর্টাল বন্ধ হয়েছে 16 জুন বা দুই কিনা 30 খোলা থাকিছে তো কোন কোন বড় সেলফ এনিউমারেট করি কিনা আছে ইটু খান তো তাহান আহিয়াদাম দে তাহান লাগা সেলফ এনিউমারেশন আইডি তো শেয়ার করিলে তো ইটু রেকর্ড হয়ে যাব এনিউমারেটার্স খান লোদে হইলে বি এদের জানিয়ে দিবলে মন যা তো আপনি সেলফ এনিউমারেট করিছে কই কিনা তাহান আরো তাহান না জানিব এনেগা নহয় তাইহান আপনি সেলফ এনিউমারেট করিলে বি তখন আহি কেনা ভেরিফাই করবলে হে লাগে আপনি লাইন ইনফরমেশন দো এই কারণে কলিদ গলতি বি করি না থাকি।

0: বুব পারে কোনবা কোয়েশনসে এই কারণে এনুমেরেটার্স কান আহে দামে তাই খান আপনি লাগা সেলফ এনুমেরেশন আইডি মানিব ই আইডি তাহলা এপতে হালিছি গেলে তো আপনি হান কি জবাব দিয়ে আছে এই সব ওলাব ই ওলাতে তখন ওয়ান বাই ওয়ান চেক করি গোলটি কুমাতে থাকিছি গেলে তো তখন তাদের এডিট করি তাদের ইটু পিছিয়ে দিয়ে ফাইনাল সাবমিশন তো করবলে পারিব। আর আলাগ একটা তো যদি আপনি সেলফ এনুমেরেট করিছে কলে তো মরম করি আপনি ঘর মানুহান গিবি জনাই দিবি কি কারণে বলে এটা আমি হান ইটু অপারেশন শুরু হওয়ার পিছিয়ে একটা দুইটা প্রবলেম ফেস করে আদু ঘর কুম্বা তো সেলফ এনুমেরেট করিছে ঘর মানুষ একজন বড়া হইলে বি আল্লাহ খান জানি থাকে না এনেও করি কিনা এনুমেরেটার্স খান আহে দাম দে কুরিয়া নাই কই কিনা আর সব রি এনুমেরেট করিছে এইটু এনেকা হইলে তো অল্প দিকদার হয়ে যায় এই কারণে যদি কুম্বা মেম্বার বড়া এনুমেরেট করি কিনা আছে সেলফ এনুমেরেট করি না থাকিছে কইলে তো ঘরে কোন কোন থাকিব এইটু হান সব কিবি জনাই দিবি কি সেলফ এনুমেরেশন হয়ে যাইছে দে কই কিনা
1: বেশি ভাল বড়া কই দিছে আর একটা বুঝিবলে মন যাদু ইয়াতে ফার্স্ট জুলাই 2026 বড়া 30 জুলাই 2026 তাক ইটু মাজতে সেন্সাস অফিসিয়াল খান আমি খান লাগা ঘর ঘরে আহি কিনা সুদাহুদি করব এনেকা কই আছে তো ইটু 30 ডেজ মাজতে কোনবি নাহিছে গুলে তো মহান কি করবলে লাগে
0: ইটু কারণে তো মন চিন্তা না করবি যদি আপনি হান ইটু 30 ডেজ পিরিয়ডতে আপনি হান লাগা ঘরে এনিউমেরেটার্স খান আহে নাই কইলে তো আপনি হান নিজের নিজের এরিয়া হিসাবতে চার্চ অফিসার সব আছে এসডিও বি হো পারে ইএসি বি হো পারে নইলে তো কহিমা সর্দার লাগা ভিতরে আছে কইলে তো সিইও কেএমসি ল দিবি যাও পারিব যদি আপনি ইহান ইনফরমেশন বি না জানে কইলে তো ডিসি অফিস দিবি ইনফরমেশন তো সব পাই যাব তো তাদে যাইছি কইলে তো তখন রাওনে আনগে কি করলে লাগে এটু তো কই দিব পারিব
1: এটু হাউস লিস্টিং অপারেশনস নইলে বি সেন্সাস 2027 লাগা জানকারি বেশি ভাল আপনি কই দিছে তো ইতিয়া 1st জুলাই বা 30th জুলাই 2026 তক ইটু হাউস লিস্টিংস অপারেশন আর হাউজিং সেন্সাস ইটু চলি থাকা মাজতে আমি খান লাগা পাবলিক খানকে নহলেবি বস্তি মানু খানকে নহলেবি কলোনি মানু খানকে কোন কোন শুনে আছে আজি লাগা প্রোগ্রাম তাই খানকে কিবা জাননি কই দিবলে মন আছে ম্যাডাম
0: একটা দুইটা কথা আমি লা সাইট আর সেন্সাস লা টিম লাগা সাইট পাবি জানাই দিবলে মন আছে আপনি খান মরম বড়া দুইটা জায়গাতে এনিউমেরেট না করিবি একটা জায়গাতেহে করিবি ইটুহে ঠিক আছে সচা কথা সিধা সিধি আর মন চাপা পড়া ইনফরমেশন শেয়ার করিবি এনিউমেরেটার্স খান লোদে আপনি হান আজি ঠিকঠাক ডেটা দিছে কইলে আহা দিন কারণে আমি হান সব কারণে ভাল হবলে আছে দে ইটু জানাই দিবলে মন আছে
1: শুনে থাকিয়া বিলাক ইটু সেন্সাস 2027 করি কিনা আহা দাম দে 30th জুলাই 2026 তা করে দিবলে আছে ইটু টাইম দে সেন্সাস অফিসিয়ালস খান আমি খানকে কোয়েশন সুদিবলে আহিয়া দাম দে আমি খান ভাল বড়া ঠিক বড়া ভাবি কিনা সচ্চা কথা কই কিনা ইটু ডেটা নহলে বি ইনফরমেশন খান দিছে গুলে ইটু ইনফরমেশন খান তো সব কনফিডেন্সিয়াল আছে কোন ভাবি চাবলে না পারিব কিলে মানে ইটু ডেটা নহলে বি ইনফরমেশন টু সেন্সাস অ্যাক্ট পড়া প্রটেক্ট করে দিয়ে না আছে আজি কোন কোন আমি খান প্রোগ্রাম শুনব পারিছে জয়েন করেছে বেশি খুশি পাইছে আর আমি খান লাগা স্পেশাল গেস্ট কেতু রাভি সাকরে তাই আহি কিনা আমি খানকে কথা জরুরি কথা বেশি জানকারি কই দিছে এই কারণে খুশি পাই আছে আর শুনি থাকিয়া খান সবকে বি ধন্যবাদ কই দিয়েছে এটু আকাশবাণী কহিমা
2: Alrighty, lovelies, that was an interview, Understanding HLO, interviewed with Ketu Ravi Sagri, field trainer, Census 2027, here at Good Morning Nagaland. Well, let's not waste a few precious minutes we have left with our program here, so I'm going to play the next track here for you, or the first track actually, and yes, this is the song titled Happy Man by Jungle.

0: সব সরকার হেলথ সেন্টার্স দে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকিবলগা মতব দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1-800-116-666 কল করিবি বিপি হারিব দেশ জিতিব কিন্তু জানকারী NTEP বা দি আছে
1: Online applications are invited from unmarried men and women candidates for grant of short service commission in executive, education and technical branch. Last date for submission of online application is 27 July 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar.
2: সুপ্রভাত, সালাম অর নমস্তে, শুনি থাকা সববিলাক আপনার খান সবকে স্বাগত করে আছে আকাশবাণী FM ট্রাইগাপন 113 মেগাহার্টজ পৰা। আর এটা সময়টা আপনার খান কারণে আনি দিয়ে আছে ডুয়েটস এন্ড কোরাস হিন্দি ফিল্ম ইগেটস প্রোগ্রাম। জিহা ডুয়েটস এন্ড কোরাস আছে আপনার খান সব প্রোগ্রাম দেয়া সামিল হবি আর গীত লাগা আনন্দ লবি। আর সবসে পহিলাতে আনি দিয়ে আছে দেশি বয়েজ ফিল্ম কি গীত গাই আছে।

Chennai Express Thimot Apna Luki Vishal Datlani Broda Vira Smoky Laga Vasti Hunile Dusra Gida Kuna Baja Gota Rubi Apna Kala Messages Kan Luidia Se Gram Jaswadi Praliki Gina Patai Se Nimadi Boy Aro Nimadi Girl Tarduijan Prabi Good Morning Wish Aro Sabse Dangorala Salam Hunitanga Sabbilaki Punchai Digina Se Aro Fresh Gana Bajai Diadu B Si Bhal Lagi Se Bajate Raho Kwa Se Nimadi Boy and Nimadi Girl A Very Very Good Morning to the Both of You Bisi Bisi Kushi Ase Aji Fujuri Pi Program Diagina Shamil Hoigina Se Aro আপনার দুইজন পছন্দ করা লা গীত পি হুনিবলে পাইছে আপনার দুইজন লা খুশিতে মই বি শামিল আছে জি হা মই ইনকাহে বজাই থাকিবলে আছে সাত ডি থাকিবি কই কিনা জানাই দি আছে আৰু দুসৰা মেসেজ লিখি কিনা পঠাইছে ইয়াতে জে মাতা দি ৰেডিঅ' লিসনার্স গ্রুপ আৰু তাখান বি এফ এম ট্ৰেকপন লা ফেমিলি সবকে গুড মৰ্নিং উইশ লিখি কিনা পঠাই দি আছে আৰু হম আপকা প্রোগ্রাম ডিটিএইচ পর সুন রহি হে বজাতে রহো কই কিনা দুর্গেশ নাগনপুরি রাধেশ্যাম নাগনপুরি বন্দনা ভাবনা বিন্দু গোলু কুসুমভাই বাবু দিব্যাংশ সুরজ কুমার ডাকশে প্রেমলাল বর্মা নিকেশ ধর্মেন্দ্র মমতা ভাই বর্মা সুরজ বর্মা ঋষভ কনক আর ভাবনা বর্মা আপনার লিখি কিনা পাঠাই আছে ভেরি ভেরি ভেরি গুড মর্নিং টু দ্য বিগ বিগ ফ্যামিলি অফ দুর্গেশ নাগনপুরি আজি ফুজি টিভি আইগিনা প্রোগ্রামতে সাথ দিয়ে কিনা লিখি কিনা পাঠাই দিয়া নিমিত্তে খুশি জানাই দিয়াছে তো শুনিব জাপ উই ম্যাট ফিল্ম কি গেট আকো শুনিব মিকা সিং আর খরচ লাগা আওয়াজতে

0: আপনি শুনিছেনে নাই, নাগাল্যান্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে। একটু জানকারী খান লবলে আছে।
1: ঘরতে থাকা দরকারি সুবিধা খান, খাবলে পানি, এলপিজি, ইলেকট্রিসিটি, স্যানিটেশন আর বাকি দরকারি জিনিস খান লাগা ডিটেলস লব।
0: কেতিয়া সেন্সাস অফিস মানুষ আপনার ঘরতে আহিব, ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি।
1: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে। আমি খান লাগা সেন্সাস, আমি খান লাগা ডেভেলপমেন্ট।

एटु आकाशवाणी एफएम ट्रेगोपन 110 मेगाहर्ट्ज हुने ठगा सबैलाई गीत समय जानि दिएसे कोहिमा टाउन बिटर लगा रेल टाइम टे ट्राफिक अपडेट मनखोलाबरा लइगिना पीएचक्यू जंक्शन मजत लगा रास्ता नर्थ बाउन्ड टु हले মডারেট ট্রাফিক দেখা আছে কিন্তু সাউথ বাউন্ডে হালকা ট্রাফিক ইটো উপরে আপনার খান আলাক রাস্তা লব কইলে লব পারে ওল্ড মিনিস্টার্স হিল পরা লই কিনা জেল কলোনি পিএইচকিউ জাংশন পরা লই কিনা মেজর জাংশন মাজত লাগা রাস্তা দেবি নর্থ বাউন্ডে হইলে এটা সময়তে মডারেট ট্রাফিক দেখা আছে মানে ট্রাফিক টু মাজতে আছে কিন্তু সাউথ বাউন্ডে হালকা হালকা ট্রাফিক দেখা আছে আলাক রাস্তা লবলে মন খান লব পারে প্যারামেডিকেল পরা লই কিনা টি মডেল আর আই জি নহাইলে বা লেডিস মাইল রোড টিসিপি পরা লই কিনা রাজু পয়েন্ট মাজত লাগা রাস্তা ইয়াতে নর্থ বাউন্ডে হইলে একদম ভারী ট্রাফিক দেখাই দিয়েছে কিন্তু সাউথ বাউন্ডে মডারেট ট্রাফিক দেখাই আছে আলাক রাস্তা লব পারে টিসিপি পরা লই কিনা রাজু পয়েন্ট নহলে বা বক্স কাটিং পরা লই কিনা এন এইচ এ কে আর সেন্সাস পয়েন্ট আর ফুলবাড়ি পরা লই কিনা খুচেজে গ্রাউন্ড আর রাজু পয়েন্ট পরা লই কিনা সেন্সাস পয়েন্ট মাজত লাগা রাস্তা দিবি নর্থ বাউন্ডে হইলে ভারী ট্রাফিক দেখাই আছে আর সাউথ বাউন্ডে মডারেট ট্রাফিক মানে ট্রাফিক টু মাজতে আছে ইমান ভারী বি নহয় ইমান হালকা বি নহয় এইটো ওপরে আপনার খান আলাক রাস্তা লবলে ইচ্ছা আছে কইলে মানে লব পারে সেন্সাস পয়েন্ট পরা লই কিনা এন এইচ এ কে হাই স্কুল জাংশন পরা লই কিনা সেন্সাস পয়েন্ট মাজত লাগা রাস্তাতে নর্থ বাউন্ডে হইলে মডারেট ট্রাফিক দেখাই আছে কিন্তু সাউথ বাউন্ডে হালকা হালকা ট্রাফিক দেখাই আছে আলাক রাস্তা লব পারে বিলিগ্রাম রোড পরা লই কিনা ডি বি এস নহলে বা হাই স্কুল জাংশন পরা লই কিনা টি মডেল রোড আর এন এইচ এ কে জাংশন পরা লই কিনা সেন্সাস পয়েন্ট মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটাতে বি হালকা হালকা ট্রাফিক দেখা আছে শুনে থাকা সববিলাক আপনার খালা জানকারী নিমিত্তে আকো কই দিয়ে আছে নর্থ কহিমা কইছে কইলে নাগাল্যান্ড সিভিল সেক্রেটারিয়েট ফেলে যা লাগা রাস্তা কে নর্থ কহিমা কই আর সাউথ কহিমা কইছে কইলে পিয়ার হিল ফেলে আহিয়ালা রাস্তাকে সাউথ কহিমা কই এইটো থাকিছে রেল টাইমতে ট্রাফিক আপডেট আপনার খান প্রোগ্রাম লতে জুড়ি থাকিবি আকো বি আনি দিয়া হব রেল টাইমতে ট্রাফিক আপডেট।

বিশাল দাতলানি আর খরচ লাগা ভাস্তে আপনাদের শুনে থাকিছে আই হেট লাভ স্টোরি ফিল্ম কি গীত প্রোগ্রামটি। এবার দোসরা গীত শুনব, টোটাল ধামাল ফিল্ম কি গীত গায় আছে দেব নাগি, সুব্রত গাঙ্গুলি, অর্পিতা চক্রবর্তী।

0: আপনি শুনিছেনা নাই, নাগাল্যান্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে। একটু জানকারী খান লবলে আছে।
1: ঘরতে থাকা দরকারি সুবিধা খান, খাবলে পানি, এলপিজি, ইলেকট্রিসিটি, স্যানিটেশন আর বাকি দরকারি জিনিস খান লাগা ডিটেলস লব।
0: যেতিয়া সেন্সাস অফিস মানুষ আপনার ঘরতে আহিব, ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি।
1: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে। আমি খান লাগা সেন্সাস, আমি খান লাগা ডেভেলপমেন্ট।
2: ওয়েভ এম ট্রাগোবান।

0: শুনেই থাকা সববিলাক ইয়াতে আপনার খেলনা কল সাহিয়া শুরু হয়ে যাইছে, তো শুরু করে দিয়েছে লাইভ ফোন ইন প্রোগ্রাম। হ্যালো হ্যালো
1: হ্যালো দিদি নমস্কার।
0: নমস্কার, বলিয়ে আপনার শুভ নাম, কহাঁ সে কল কর রহা হ্যায়?
1: জি রাম, হীরাপুর জেলা সিহোর মধ্য প্রদেশ সে ভগবান সিং পরমার বল রহা হুঁ দিদি।
0: ওকে ঠিক হ্যায়, আপ আজ কেসে হ্যায়?
1: আচ্ছা দিদি, ওর ফিল্ম কা নাম হ্যায়

0: অকে, ঠিক আছে বাইকন মুন্দা, আপনার কল করেছে, আপনার লাগা পছন্দিতা গীত শুনিবি, আর পুরা বিশ্বাস আছে আপনার যিমান জন লাগা নাম লৈছে তার খান বি টিউন ইন থাকিব, আর তার খান বি খুশি পাই থাকিব কইনা ভাবনা করে আছে, এনজয় করে থাকিবি। থ্যাংক ইউ।
1: ওকে, থ্যাংক ইউ দিদি,
0: ওয়েলকাম। শুনি থাকা সব বেলা শুনিব বাহার আনি টাক ফিল্ম কি গীত গাই আছে ইব্রাহিম আশিক আর রাজেশ রোশা লাগা বাস্তে, আর এইটু গীত শুনিবলে মন হয়ে কিনা পছন্দ করেছে চড়াই দেউ সোনারি আসামপ্রা ভাইকন মুন্দা, আর তারপরা তার লাগা এফ এম ট্রাগুপেন লাভ বহুত সাথীবিলাক আর কিছু আর জে এস খান আর শুনি থাকা সববিলাকে ডেডিকেট করে দিয়ে কিনা আছে। তো শুনিব বাহার আনি টাক ফিল্ম কি গীত।

এইটো আকাশবাণী এফ এম ট্রেকবেন 114 মেগাহার্টজ। এটা সময় টিভি আগুয়ানি দি আছে রিয়েল টাইম টে ট্রাফিক আপডেট মন খোলাপরা লইগিনা পিএইচ কিউ জাংশন মাজতে ইটা সময়তে নর্থ বাউন্ডে ট্রাফিক টু মডারেট দেখাই আছে, কিন্তু সাউথ বাউন্ডে হালকা ট্রাফিক দেখাই আছে। আলাগ রাস্তা লোব পারে ওল্ড মিনিষ্টার্স হিল পরা লইগিনা জেল কলোনি পিএইচ কিউ জাংশন পরা লইগিনা মেজর জাংশন মাজত লাগা রাস্তা ইটা সময়তে নর্থ বাউন্ডে ভারী ট্রাফিক দেখাই আছে, কিন্তু সাউথ বাউন্ডে হালকা ট্রাফিক দেখাই আছে। আলাগ রাস্তা লোবলে কারণে আপনার খান ইচ্ছা আছে কইলে মানে লোব পারে প্যারামেডিকেল পরা লইগিনা টি মডেল আর আইজি নহলে বা লেডিস মাইল রোড টি সিপি পরা লইগিনা রাজু পয়েন্ট মাজত লাগা রাস্তা দেবি নর্থ বাউন্ডে ট্রাফিক টু ভারী দেখাই আছে, কিন্তু সাউথ বাউন্ডে মডারেট ট্রাফিক দেখাই আছে। আলাগ রাস্তা লোব পারে টি সিপি পরা লইগিনা রাজু পয়েন্ট নহলে বা বক্স কাটিং পরা লইগিনা এন এইচ এ কে আর সেন্সাস পয়েন্ট আর ফুলবাড়ি পরা লইগিনা কুচিজে গ্রাউন্ড আর রাজু পয়েন্ট পরা লইগিনা সেন্সাস পয়েন্ট মাজত লাগা রাস্তা ইয়াতে নর্থ বাউন্ডে ট্রাফিক টু মডারেট দেখাই আছে, মানে ট্রাফিক টু কমতি আছে, কিন্তু সাউথ বাউন্ডে ভারী ট্রাফিক দেখাই আছে। আলাগ রাস্তা লোব পারে সেন্সাস পয়েন্ট পরা লইগিনা এন এইচ এ কে হাই স্কুল জাংশন পরা লইগিনা সেন্সাস পয়েন্ট মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ডে মডারেট ট্রাফিক দেখাই আছে, কিন্তু সাউথ বাউন্ডে হালকা ট্রাফিক দেখাই আছে। আলাগ রাস্তা লোব পারে বিলিগ্রাম রোড পরা লইগিনা ডি বি এস নহলে বা হাই স্কুল জাংশন পরা লইগিনা টি মডেল রোড আর এন এইচ এ কে জাংশন পরা লইগিনা সেন্সাস পয়েন্ট মাজত লাগা রাস্তা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ডে হালকা হালকা ট্রাফিক দেখাই আছে। এইটো থাকিছে রিয়েল টাইমতে 12 বাজি লাগা ট্রাফিক আপডেট। শুনি থাকা সববিলাক আপনার খান আকো রিয়েল টাইমতে ট্রাফিক জানকারী শুনবলে পাব 3:30।

0: मन हुई ना कॉल करे से
1: আজি দিদি সাথিয়া ফিল্মটো হ'ব নেকি? সাথিয়া
0: সাথিয়া আছে, সাথিয়া কোনটো গীতটো শুনিব? সাথিয়াতে
1: টাইটেল সংটো শুনিব মন যায় আছে, মানে সোনু নিগম লাগা আৱাজ আছে।
0: জি সোনি সোনু নিগম লাগা আৱাজ দে সাথিয়া ফিল্মত পৰা
1: এইটো গীত।
0: অ'কে, আৰু কোনোবালা নাম ল'বলৈ মন আছে?
1: ডেডিকেট টো সদায় SMS তে লিখি পঠাই দিয়া নিচিনা।
0: কৈ দিবি নাম খান।
1: সুনিতা বসুমতারী, অমল বসুমতারী, ভাইকান মুন্ডা, প্রেমিকা তিবা, রকবিলা মেথা, রমেশ পাত্র, রুনু পাত্র, লাকি, হিমান বিহার।
0: ওকে ঠিক আছে,
1: শুনি থাকা সব দিছে।
0: ওকে ঠিক আছে, আপনার কল করেছে, কলবি লাগিছে, আপনার গানাবি আছে, শুনিবি আর এনজয় করিবি, আর কল করা নিমিতে থ্যাংক ইউ।
1: থ্যাংক ইউ দিদি,
0: ওয়েলকাম। উনি ৰঙাচাবিলাক শুনিব, সাথিয়া ফিল্ম কি গীত গাই আছে সোনু নিগম লগা ৱাস্তে, আৰু এইটো গীতটো শুনিবলৈ মন হৈ কিনা কল কৰি কিনে পচন্দ কৰিছে দিবাশীষ হাজাৰিকা, আৰু তাৰ পৰা FM ট্ৰাকুপেলা কিছুমান সাথীবিলাক আৰু শুনি থকা চববিলাকে ডেডিকেট কৰি কিনে আছে, তো শুনিব সাথিয়া ফিল্ম কি গীত।
2: মধম মধম তেরি গিলি হাসি হাসি

0: Hello.
1: Hello.
0: Yes, kung kwestie?
1: মই ৰমেশ পাত্ৰ কৈ আছো গোলাঘাট পৰা।
0: অ'কে ৰমেশ, বহুত দিন পাছতে আৱাজ শুনি কিনে ভাল লাগি আছে। কবি, কোনটো গীত শুনিবলৈ মন আছে?
1: গীত শুনিব সপনে সাজন কি?
0: হা,
1: সপনে সাজন কি?
0: এইটো ফিল্ম লগা নাম আছে?
1: অ, ফিল্ম লগা নাম সপনে সাজন কি?
0: সপনে সাজন কি আছে না নাই মই ইমান শিয়র নাই।
1: থাকিব থাকিব লাগে বাজি থাকে দুয়া
0: নাই নাই, বহুত বহুত খেদ আছে নাই, এইটো কাৰণে অলপ ডাউট থাকিছে। কবি, দুসৰা গীত শুনিবলৈ মন হ'লে।
1: নাৰাজ কি? নাৰাজ
0: নাৰাজ
1: এইটো
0: বি ইমান শিয়ৰ নাই দে, বিকজ একবাৰ বি বাজাই চা নাই। বেছি খেদ আছে নাই
1: নাই নাজাইজ নাজাইজ
0: না, যাইজ বি না থাকিব।
1: কি শুনিব? ইস্ক মে জিনা ইস্ক মে মরনা।

0: से इटू टू
1: चेहरा
0: कोबी
1: तुम्हारा कितना है प्यारा।
0: आरो कुनोबा के डेडिकेट करबोले मन আছে
1: ডেডিকেট কৰিব লাগিব। মোৰ শ্ৰীমতী আছে, ৰুণু পাত্ৰ লাকী আৰু আপুনি কে,
0: অকে,
1: তাৰপৰা আমাৰ ভাইকন মুণ্ডা অমল বসুমতাৰী, বিমল বসুমতাৰী, শ্ৰীকাৰী ৰফাৰ, শৰত দুৱাৰা, দেৱাশীষ হাজৰিকা, ৰূপবেলে মেহতা, হিতেন্দ্ৰ দাস, প্ৰেমজিৎ চক্ৰৱৰ্তী, আশুতোষ দেৱনাথ, ভগৱান সিং পৰমাৰ, ৰমেশ প্ৰজাপতি, প্ৰেম সিং চিচুদিয়া, পুৰণ বৰ্মা, ৰাকেশ ধৰমবীৰ, তনুশ্ৰী বিটিয়া, অঞ্জলি লাকি ওর সবই লিসনার কো ডেডিকেট
0: করব। ওকে ঠিক আছে, রমেশ জি একবার আরো গানালা টাইটেল তো কই দিবি।
1: চেহারা তোমারা কিতনা হ্যায় প্যারা।
0: ওকে ঠিক আছে, আপনার কল করেছে কিছুমান আপনার যুন্ত গীত মাঙিছে মই লগতে থাকা নাই, এইটো কারণে আপনার খান সদায় দিন প্রোগ্রাম টিউন ইন করে যেতে আমি খান একেবারে না বাজাই না থাকা নিমিত্তে না বাজা লাগা আছে, এইটো খেয়াল করবি নেক্সট টাইম কল করা টাইমতে। এনিওয়ে থ্যাংক ইউ আপনার কল লাগাই দিছে আর আপনার লাস্টে যুন্তু পছন্দ করেছে মই বাজাই দিয়ে আছে, শুনিবি আর এনজয় করবি। থ্যাংক ইউ ফর কলিং।
1: থ্যাংক ইউ।
0: শুনি থাকা সববিলাক প্রোগ্রামটি এইবার দুসরা গীত কারণে কল আহিছে গোলাঘাট আসামপ্রা রমেশ পাত্র আর তারপর পছন্দ করেছে ইশমে জিনা ইশমে মার্না ফিল্ম কি গীত গাইছে কুমার সানু আর তার এফ এম ট্রাক তার লাগা বহুত বহুত সাথ এইবিলাকে ডেডিকেট করে কিনে আছে। তো শুনি থাকা সববিলাক এই গীত লগতে লাইভ অন ইন প্রোগ্রাম শেষ করে দিয়া হব, যিমান জনবি প্রোগ্রামটি আহি কিনা সামিল হয়েছে আপনার খান সব উপরতে খুশি জানাই দিয়ে আছে আর যিমান জনবি লাগাতার ফোন লাগাই কিনা লাইন পোৱা নাই আপনার খান মন দুঃখী নবি আর বি লাইভ অন ইন প্রোগ্রাম আপনার খান আগে দিনটা আহিব এই দিনতে আকু আহি কিনা প্রোগ্রামতে সামিল হবি আর আপনার খান লাইন টু লাগাতার লাগাই দিবি কইনা জানাই দিয়ে আছে। এটা আপনার অল্প সেটে নিউজ হেডলাইন শুনব আর হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম আকো কন্টিনিউ করে দিয়া হব, শুনব কুমার সানুলা আওয়াজে যুন্টু পছন্দ করেছে রমেশ পাত্র।

প্রোগ্রামটি দুসরা গীত আপনার এখন শুনে থাকিছে বোল ফ্লেমত আতিফ আসলাম আর হাদিকা খিয়ানি লগাবাস্তে শুনে থাকা সববিলাক আমি খালনা প্রোগ্রাম বি শেষ করবলা সময় ফেলে পুঞ্জি যায় আছে আপনার খান সবকে জানাই দিয়ে আছে কি এটিয়ারপরা অল্প পছতে সময় 1 বাজি হলে এফ এম রেইনবো রিলে প্রোগ্রাম দিয়া শুনব আর আকাশবাণী এফ এম ট্রাকুপেন 110 মেগাহার্টজ আপনার খানত আকো ওয়াপাস আহিব সাম 3 বাজি শুনে থাকা সববিলাক আজি ফুজির 9:30 পরা লই কিনা ইথিয়ালগে যান জন বি হিন্দি ফিল্মি গীত প্রোগ্রামতে আহি কিনা সামিল হয়েছে আপনার খান সব উপরতে খুশি জানাই দিয়ে আছে আর আপনার খান সদায় দিন এনেকাহে আপনার খানলা জরি এফ এম ট্রাকুপেনতে জুড়ি থাকি কিনা বানাই রাখি থাকিবি কই কিনা আপনার খান সবকে মাং করে দিয়ে আছে আর এটা যুন্টু লাস্ট গীত বাজাবলে আছে আপনার খান সব কারণে আছে শুনিবি আর এনজয় করবি বাজাই দিয়ে আছে জায়েজ ভাই জোরদার ফিল্ম কি গীত গায় আছে বিশাল শেখর

0: এইটো আকাশবাণী কহিমা সময় 3 বাজি হওয়ালে কহিমা টাউন ট্রাফিক আপডেট এনেকা আনি দিয়ে আছে। মহানকলাপরা লইকিনা PHQ জাংশন নর্থ বাউন্ডে ইটার কারণে ভারী ট্রাফিক আছে, কিন্তু সাউথ বাউন্ডে হালকা ট্রাফিক দেখাই দিয়ে আছে। যদি আপনার দুসরা রাস্তা লব কইলে অল মিনিস্টার্স হিলপরা জেল কলোনি PHQ জাংশন পরা মেজর জাংশন ইটার কারণে নর্থ বাউন্ডে মডারেট ট্রাফিক আছে, কিন্তু সাউথ বাউন্ডে বেশি ভারী ট্রাফিক আছে। এটা দুসরা রাস্তা লব কইলে প্যারামেডিক্যাল টি মডেল পরা IG রাস্তা নহলে বা লেডি স্মাইল রোড TCP পরা লইকিনা রাজু পয়েন্ট নর্থ বাউন্ডে ইটার কারণে মডারেট ট্রাফিক আছে আর সাউথ বাউন্ড হইলে হালকা ট্রাফিক আছে। দুসরা রাস্তা হইলে বক্স কাটিং NHAK পরা সেন্সাস পয়েন্ট নহলে বা ফুলবাড়ি খচেজে গ্রাউন্ড পরা রাজু পয়েন্ট রাজু পয়েন্ট পরা লইকিনা সেন্সাস পয়েন্ট ইটার কারণে নর্থ বাউন্ডে হালকা ট্রাফিক আছে, কিন্তু সাউথ বাউন্ডে ভারী ট্রাফিক আছে। দুসরা রাস্তা হইলে সেন্সাস পয়েন্ট পরা NHAK হাইস্কুল জাংশন পরা লইকিনা সেন্সাস পয়েন্ট ইটা নর্থ বাউন্ডে হালকা ট্রাফিক আছে, কিন্তু সাউথ বাউন্ড হইলে ইটার কারণে মডারেট ট্রাফিক আছে। দুসরা রাস্তা হইলে বিলিগ্রাহাম রোড পরা DBS নহলে বা হাইস্কুল জাংশন টু টি মডেল রোড এটা NHAK জাংশন পরা লইকিনা সেন্সাস পয়েন্ট নর্থ আর সাউথ বাউন্ড দুইটা দিবি হালকা ট্রাফিক আছে। এটু থাকিছে সময় 3 বাজি লাগা ট্রাফিক আপডেট। এটা নিউজ হেডলাইন্স গভর্নর নন্দ কিশোর যাদব চেয়ার্স রিভিউ মিটিং অফ ট্রাইবল অফেয়ার্স ডিপার্টমেন্ট এট লোক ভবন কোহিমা টু অ্যাসেস প্রোগ্রেস অফ ভেরিয়াস ট্রাইবল ওয়েলফেয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভস অ্যাক্রস দ্য স্টেট। গভর্নর যাদব ভিজিটস Kohima Orphanage and Destitute Home, interacts with children, sharing moments of warmth, compassion and encouragement. Officials from Directorate of Employment, Skill Development and Entrepreneurship, NSDC, Media SSC, SSDM, conduct joint inspection of Center of Excellence for Media and Skill India International Center at Kohima. Donor Minister says upgradation of 80 road from Suranga to Impur Junction, including construction of 3 bridges in Nagaland, successfully completed at the cost of 93.98 crore rupees. Naga Students Federation to hold candlelit vigil in Kohima this evening to express solidarity and demand justice for the killing of 6 Naga men in Manipur. Prime Minister Narendra Modi meets Governor of Victoria, Margaret Gardner AC, at her official residence in Melbourne. Australia to repatriate India artifacts, a metal trident with image of goddess Bhadrakali, a stone idol of Nandi, and stone idol of six-headed Kartikeya. Railway Minister Ashwini Vaishnaw reviews a railway restoration work in the Pune-Mumbai Ghat section. Home Minister Amit Shah to chair conference of superintendents of police from border district in New Delhi. Government reiterates commitment to positioning India as global hub for artificial intelligence applications and AI-driven solution. Uttarakhand becomes a 6th fully literate state after achieving prescribed adult literacy benchmark under National Education Policy 2020 and ULAS. United States launches new airstrike against Iran today. Tehran responds by targeting Bahrain, Kuwait and Qatar. FIFA refereeing chief Pierluigi Collina dismisses allegations of bias in Argentina's 3-2 win over Egypt in the World Cup round of 16. And in weather, Met Department says southwest monsoon covers entire country today. That is all we have in this news headlines.
1: FM Tragoban 103 MHz. News, music and entertainment. This is FM Tragoban. FM 103 MHz.
2: Have you heard? Census 2027 house listing operation has begun in Nagaland. These are informations to be collected.
3: Basic household amenities such as drinking water, LPG, electricity, sanitation and other essential facilities.
2: When the census officials visit your home, kindly provide accurate information and extend your full cooperation.
3: Your cooperation matters. Our census, our development.
0: All right, my dear listeners, it's time for some wonderful

কোন বা গানা শুনব মন আছে কলে যি হলিবি আপনার লাগা গানা লাগা নামটো পাঠাই দিবি 9436805333 আপনার কোনোবাকে ডেডিকেট করবলে মন আছে কলিবি আপনার গানাটো লিখি কিনা পাঠাই দিয়া হবি আমি যি হইলিবি আপনার লাগা গানাটো বাজাই দিয়া হব কই কিনা কয়েকবার জানাই দি আছে ওয়েল দ্য ফার্স্ট মেসেজ কামস ইন অ্যান্ড ইট রাইটস Good afternoon, dear RJ. Can you please play the song What If I Told You I Like You by Johnny Orlando? Dedication to all the RJs and Rokaville Meta, Amal Basumatri, Ato and Atman, Durgesh Naginpure, Bhai Kon Munda, Romesh Patro, Jogendra Rompi, Biren Hanse Akuzo, Atoli Levi, Dr. Zubain, Longli, Sunita Basumatri, Anjali Basumatri and Punam Baby. চুবা কে জামিয়ার ওংমা মুখক চুং ওয়েল চুবা থ্যাংক ইউ সো মাচ আপনি আজি বি আমি খান লগতে জুড়ি কিনা এনেকা রিকুয়েস্ট সং পাঠাই দিয়া আছে বাট ইয়েস আই ডোন্ট হ্যাভ জনি অরল্যান্ডোজ হোয়াট ইফ আই টোল্ড ইউ আই লাইক ইউ বাট আই ডু হ্যাভ অ্যালিগেটিস ভার্জন অফ দ্য সেম সং সো আই হোপ ইউ উইল লাইক ইট অ্যান্ড ইয়েস ইফ দ্য নেম মেনশন বাই চুবা কে জামিয়ার ইফ ইউ গাইস আর আউট দেয়ার টিউনিং

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি।
1: জানকারী NTEP বার দিয়েছে।

0: এতিয়া দুসরা রাস্তা হলে বিলিগ্রাহাম রোড পা ডিবিএস নহলে বা হাইস্কুল জাংশন টি মডেল রোড আর এতিয়া আখরিতে এনএচকে জাংশন পা সেন্সেস পয়েন্ট নর্থ আর সাউথ বাউন্ড দুইটা বি হালকা আছে। এই থাকিছে সময় 4 বাজে আদালগা ট্রাফিক আপডেট। এতিয়া 5 বাজি হওয়ালে লইকে আকু আনি দিয়া হব আপনার খানগা ট্রাফিক আপডেট। এতিয়া আমি খান রুরাল কানেক্ট প্রোগ্রাম আনি দিয়া হয়ে আছে।
1: News, music and entertainment. FM 103 MHz.
2: গাহরি পালিয়া ইটুদু হলেদু নতুন সোনা লাগা মাইন পা ইটু নিচনা আছে। আর এটা পিগরি গাহরি পালিয়া ইটুদু হলেদু তার লাগা পটেনশিয়ালিটি ইটু সব পা ইটুদু ইতিয়াবি নাপুঞ্চিয়া ইটু বি দেখি আছে। গাহরি পালিয়া তো হলেদু খেতি বাড়ি কুড়িয়া মানুষ খান নিমিত একদম পয়সা টাকা আহিয়ালা রাস্তা ডর একটা আছে। কিন্তু আমি হান লাগা হাওয়া পানি ঠিক নহাবা পিগরি ইন্ডাস্ট্রি কারখানা ইটু দু হলে তো ডর একটা থ্রেট দিগদার নহলে বি ডেঞ্জার একটা আনি দিয়েছে। কিনিমদে হলে তো এটা গ্লোবাল ওয়ার্মিং দিন তো গরম হয়ে যা আর দিন তো বুটলা বুটলি হয়ে যা ইটু বি দেখি আছে। ইটু নিমিলে পিগরি ইন্ডাস্ট্রি ইটু বি অলপ দিগদার ইনিয়াবি হওয়া আছে। এনভায়রনমেন্ট হাওয়া পানি লাগা ভাইটাল কম্পোনেন্টস ইটু হান তো হলে থার্মাল ডায়েট্রি আর ম্যানেজমেন্ট ফ্যাক্টর্স ইটু হান আছে। কিনিয়া করি কিনে ম্যানেজ করব ইটু হান লাভি আছে। হাওয়া পানি লাগা লাগিয়া লাগা নিডস ইটু হান ভাবনা করি কিনে আমি হান লাগা হাওয়া পানি এনরিচ করিয়া লা গাহরি ঘর আমি হান লা দেশ ইন্ডিয়া লাগা মৌসুম ইটু হিসাব পড়া সাই কিনে বানাবলে দরকার হওয়া আছে। গাহরি পালিয়া লা ঘর ইটু তো হলে তো অল্প উঁচা জায়গা আরামরা যা হা করব পড়া আর ভাল ন্যাচুরাল ভেন্টিলেশন থাকিয়া ইনিগা সাই কিনে বানাবলে লাগে। আর মানুষ বহিয়া লা ঘর ইটু পড়া 30 মিটার্স ডিস্টেন্স রাখি কিনে থাকিবলে লাগে। ডাইরিজ খা নইলে বি পোলট্রি ইটু হান লাগা ওসর 30 মিটার্স নিচনা ডিস্টেন্স রাখিবলে লাগে। গাহরি লা ঘর ইটু তো হলে ইস্ট ওয়েস্ট ডাইরেকশন ইটু হিসাব পড়া বানাবলে লাগে। ইনিয়া করেছে বলে তো ঘাম ডাইরেক্ট আহিয়া ইটু কমতি করব পারিব। দুসরা একটা তো থার্মাল নিউট্রাল জোন হয়ে থাকে ইটু তো হলে তো তাপমান লাগা রেঞ্জ গাহরি খান থাকিয়া বহুবলে কমফর্টেবল আরাম পাই থাকিয়া আর থার্মাল স্ট্রেস নাহিয়া লাগা সাইন দেখা ইটুকে থার্মাল নিউট্রাল জোন ইনিয়া মাতি থাকে। গাহরি লা বাচ্চা খান একদিন হওয়া লা সময় দিয়ে 35 ডিগ্রি সেলসিয়াস ইনিয়া তাপমান তো ভাল আছে। আর একদিন বা এক সপ্তাহ হয়ে থাকে লা সময় দিয়ে 30 ডিগ্রি সেলসিয়াস ইনিয়া হবলে লাগে। আর গাহরি বাচ্চা খান 6 সপ্তাহ তক তো হলে তো 24 বা 30 ডিগ্রি সেলসিয়াস ইনিয়া তাপমান দে রাখিবলে লাগে। গাহরি খান একবার 20 কেজি বা 60 কেজি নিচনা পুঞ্চিছে হলে তো 20 বা 26 ডিগ্রি সেলসিয়াস তো ঠিক আছে। গাহরি খান 60 বা 90 কেজি পুঞ্চিছে হলে তো 18 বা 22 ডিগ্রি সেলসিয়াস ইটু লা সময় দে গাহরি খান তাপমান তো হলে তো ইমান লাগে। আর গাহরি এডাল্ট ডর হয়ে যা ইটু খান তো 18 বা 22 ডিগ্রি সেলসিয়াস ইনিয়া হবলে লাগে। গাহরি খান তো হলে তো গরম আর হিউমিড জায়গা খান দে তো হলে তো ইমান বরদাস্ত করবলে নাপড়ে। কিনিম দে হলে তাহান লা সোয়েট গ্ল্যান্ড ইটু কমতি থাকে। তাহান লাগা চামড়া ইটু তো হলে তো একদম মস্ত থাকে। ইটু নিমিদে তাহান একদম গরম আর হিউমিড জায়গা ইটু তো বরদাস্ত করবলে দিগদার হয়ে যায়। বেশি গরম আর বেশি ঠান্ডা ইটু হলে বি গাহরি লাগা ঘাও লাগা পারফরমেন্স আর তাহান লা রিপ্রোডাক্টিভ পারফরমেন্স ইটু কমজোর করে দিয়ে। ইটু কে ওভারকাম করবলে ইটু হান রুখাই দিবলে নিমিদে ঠিক তালা গাও গাহরি লা ঘর তো হলে তো বানাবলে দরকার আছে। গাহরি ঘর বানালা সময় দে গাহরি খান বাচ্চা থাকিয়া টাইম দে আর অল্প ডর হয়ে যা পিছিয়ে গ্রোয়ার লা স্টেজ মংসবুখিয়া লা স্টেজ লা সময় দে আর বাচ্চা পা লা সময় দে আর মোটা গাহরি এইটু হান তো আলাগ আলাগ ঘর দে রাখিবলে দরকার আছে। আর ফ্লোর তো হলে তো সিমেন্ট পরা বানাইলে ভাল আছে। কিন্তু ফ্লোর তো হলে ভিজিবলে নাদিবলে লাগে। ফ্লোর তো অল্প রাফ করে বানাইলে ভাল আছে। গাহরি ঘর ওসরে নালা খান ড্রেনেজ সিস্টেম ইটু ঠিকঠাক বানাই কিনে পিসাব পায়খানা লই কিনে পলাব পড়া মহিলা পানি খান পোলাব পড়া ইনি আজ।

0: কারণে নর্থ সাউথ বাউন্ড দুইটা বি হালকা ট্রাফিক আছে। রাজু পয়েন্ট পর সেন্সাস পয়েন্ট ইটিয়া কারণে নর্থ বাউন্ডে মডারেট ট্রাফিক আছে, কিন্তু সাউথ বাউন্ড হইলে হেভি ট্রাফিক আছে। দুসরা রাস্তা হইলে সেন্সাস পয়েন্ট পর এনএচএ কে হাইস্কুল জংশন পর সেন্সাস পয়েন্ট ইটিয়া নর্থ বাউন্ডে হালকা আছে, কিন্তু সাউথ বাউন্ডে হেভি ট্রাফিক আছে কইকিনা জানাই দিয়ে আছে। ইটু লাগা রাস্তাতে দুসরা রাস্তা হইলে বিলিগ্রাহাম রোড পর ডিবিএস নহলে বা হাইস্কুল জংশন পর লইকিনা টি মডেল রোড। এতিয়া আকৃতি এনেছে কি জংশন পর লইকিনা সেন্সাস পয়েন্ট নর্থ আর সাউথ বাউন্ড দুইটাপি হালকা ট্রাফিক আছে। এতিয়া নর্থ বাউন্ড কইসে কইলে যদি আপনার নাগাল্যান্ড সিভিল সেক্রেটারিয়েট ফেলে যায় আছে কইলে এটুকে নর্থ বাউন্ড কই দিয়ে আছে। আকু সাউথ বাউন্ড হইলে আপনার যদি পিয়ার হিল মনখলা বিওসি ফেলে আই আছে কইলে এটুকে সাউথ কহিমা কই দিয়ে আছে। এটু আনি দিয়ে আছে আকাশবাণী কহিমা পর ট্রাফিক পুলিশ কহিমার লগতে মিলাই কিনা। তো আপনারা খান সব ইটা গাড়ি চলাই আছে গলে ভাল করে ট্রাফিক লাগা রুলস খান মানি কিনা আর হেলমেট চলাই কিনা গাড়ি চলাবি কই কিনা টু হুইলার চলা খান কবি জানাই দিয়েছে। ইতিয়া আমি খান অলপ সময় পিছতে আমি খান লাগা কালাইডোস্কোপ প্রোগ্রাম আজি রাতে লাগা টপিক আছে ডিজিটাল ডেটক্স, ক্যান ইউ স্টে অফলাইন ফর আ উইক। তার পিছতেই আপনার খান ওয়েস্টার্ন মিউজিক শুনে লওয়া হব।
1: WFM Dragoban
2: 103 MHz
1: News, music and entertainment.
2: This is FM Dragoban
1: FM 103 MHz।
3: আপনি শুনিছেনা নাই, নাগাল্যান্ড সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে। এটু জানকারী খান লবলে আছে।
4: ঘরতে থাকা দরকারী সুবিধা খান, খাবলে পানি, এলপিজি, ইলেকট্রিসিটি, স্যানিটেশন আর বাকি দরকারী জিনিস খান লাগা ডিটেলস লব।
3: কেতিয়া সেন্সাস অফিস মানুষ আপনার ঘরতে আহিব, ঠিকঠাক জানকারী দিবি আর ভাল স্লিপ পুরা মদত করিবি।
4: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে।
3: আমি খান লাগা সেন্সাস,
4: আমি খান লাগা ডেভেলপমেন্ট।

মন পছন্দ গানা শুনব পারব কইকিনা জানাই দি আছে। ওয়েল দ্য নেক্সট ট্রেক আম ব্রিঙিং ফর ইউ, দিস ইজ শাওয়ার বাই বেকি জি। আই হোপ ইউ হ্যাভ আ গ্রেট টাইম লিসনিং টু দিস ট্রেক।

0: আপনি শুনিছেনা নাই, নাগালেণ্ডে সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে। এইটো জানকারী খান লবলে আছে।
1: ঘরতে থাকা দরকারী সুবিধা খান, খাবলে পানি, এলপিজি, ইলেকট্রিসিটি, স্যানিটেশন আর বাকি দরকারী জিনিস খান লাগা ডিটেলস লব।
0: যেতিয়া সেন্সাস অফিস মানুষ আপনার ঘরতে আহিব, ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি।
1: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে। আমি খান লাগা সেন্সাস, আমি খান লাগা ডেভেলপমেন্ট।

প্রোগ্রামটি আকৌ শুনিব আপনাদের লতা মঙ্গেশকর আর কিশোর কুমার লকা বাস্তে ফিল্ম আছে আজনাবি আর এই গীত কারণে লিখি পাঠাইছে বগাজান পাড়া প্রিয়া বড়।

প্রোগ্রামটি আকো লিখি কিনা পথে আছে এঞ্জেল ফ্রম কার্বি আংলং আসাম, তাই গানা মাঙি আছে চুলার চুরালিয়া হে তুমনে ফিল্ম পারা, এই টাইটল সং তো বচাই দিবি কো আছে। আর এই গানা শুনব এটা লিসনার্স খান আলক ইয়াগনিক আর শান লাকা ওয়াস্তে। সো এঞ্জেল আপনি মাঙিয়া গানাটি বজাই দিবলে আছে, তো শুনি কেন এনজয় করবি।

ওয়েল লিসনার্স খান প্রোগ্রাম বি শেষ করবলে টাইম হয়ে যা আছে আপনি কালাগা মেসেজ টু বেশি আছে দেবে কিন্তু মই আজি রাতে সব লোকাতে বাজাব না পারি যাইছে কিন্তু বিয়া না পাবি দোসরা দিন তে বাজাই দিব আকো কিন্তু এটা লাস্ট গানা বাজাবলে টাইম হয়েছে আর লাস্ট গানার কারণে লিখি না পাতা আছে হ্যালো স্যার প্লিজ মরম পড়া রাজা মুভি লাগা গানা ফুল মাঙো গানাটো বাজাই দিবি না কই না লিখি আছে দিস ইজ জুমন ফ্রম আসাম তাই আসাম পর লিখি না পাতা আছে জুমন তো লিসনার্স খান কই দিয়ার নিচিনা এই গীত লগতে প্রোগ্রামটা শেষ করে হব তো এই গীত শুনব এটা উদিত নারায়ণ আর আলকাইয়াক নিকলগা ওয়াস্তে ফিল্ম আছে রাজা ওয়েল লিসনার্স খান সময় 7:10 আর 20 হলকে আপনি এখন শুনিয়া হব নাগামিজ আর ইংরাজিতে রিজনাল খবর তারপরে 7:30 পর আছে লাইভ ফোন ইন প্রোগ্রাম আছে ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম আপনি এখন ডায়াল করব পারে যে নম্বরতে 0370-224-3036 এই নম্বরে ডায়াল করি কিনা আপনি এখন কি গানা ভাল লাগে ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রামতে আপনি গান মাঙিও পারে এই টাইমতে আর আপনি গান মাঙিয়ে না মাঙিয়া টাইমতে আপনি এখন আর জি লগতে কথা করব তারপরে আপনি এখানে এই গানা তো আপনি এখন পছন্দ করিয়া গানা তো শুনিব পাব কিনে মই জানাই দি আছে ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম আছে দ্যাট ইজ ফ্রম 7:30 লাইভ ফোন ইন প্রোগ্রাম আর নম্বরটি আকো একবার কই দিয়েছে 0370-224-3036 এই নম্বরে ডায়াল করি কিনা আপনি এখন ভাল লাগিয়া গানা তো মাঙিব পারে তো কই দিয়ার নিচিনা এই গীত লগতে প্রোগ্রামটো শেষ করিয়া হব আর মই আকো আপনি এখানে লগ করিয়া হব 9:30 দ্যাট ইজ 9:30 পুরানি গীত হিন্দি ফিল্ম সংস প্রোগ্রামটে তো উইশিং ইউ অল ওয়ান্স এগেন এ ভেরি গুড ইভিনিং অ্যান্ড স্টে সেফ

0: মা পেটে বাচ্চা বুকি কিনে পয়লা তিন মহিনা হওয়ার সময়তে HIV আর সিফিলিস কারণে টেস্ট করব লাগে।
1: HIV থাকা মা একজন লগত পড়া HIV আর কনজেনিটাল সিফিলিস তো তার পেটে থাকা বাচ্চা লগত পড়া বাচ্চাই কিনে থাকিব পারিব।
0: যদি আপনার পজিটিভ হয়েছে বলে ট্রিটমেন্ট লোব পারিব আর আপনার লগা পেটে থাকা বাচ্চাকে ইনফেকশন খান পড়া বাঁচাব পারিব।
1: HIV টেস্ট করিবলে তো স্টেটে থাকা গভর্নমেন্ট হসপিটালস পুরাতে ফ্রি পড়া করিব পারিব।
0: জানকারি এটু আপনার কে দিয়ে আছে নাগল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি পড়া।

0: আমাদের অলিম্পিয়ান্স প্রডিউস করিবলে আছে।
1: Not necessarily to become a professional, but for your mental well-being, for your physical well-being, I think every one of you, if you take up one discipline, you also have to choose the right disciplines where you can excel well.
0: শ্রী বিশ্বরা মেন্টেল ওয়েলবিং, ডিসিপ্লিন আর ক্যারেক্টার ফিজিক্যাল ফিটনেস লাগা দরকার জানাইছে। তারপর সব স্টুডেন্টস কমসে কম একটা স্পোর্টিং ডিসিপ্লিন উঠা বলে আর খেলাড়ি মন দিব, জিতিয়া সময় ফুটানি নহব আর হারিয়া মানি বলে অনুরোধ করেছে। সব মিলাই কিনে 46 জন বা ডিস্ট্রিক্ট লাগা 15টা স্কুলস বা তিন টিম রেখে টুর্নামেন্ট দি খেলে আছে। ইন্টার খেলো ইন্ডিয়া সেন্টার আর্চারি টুর্নামেন্ট লাগা দোসরা এডিশন দো সেন্ট জেভিয়ার্স কলেজ জালুকি দি রাখি কিনা তিনটা সেন্টেস খান কহেমা নকলাক আর পেরেন্ট বা ভাগ লৈছে। আফসাদি গোটাগুড়ি পেরেন্ট ডেপুটি কমিশনার হিয়াজো মেয়র বা কৈছে স্পোর্টস বা মিল মিলাপ ইন্টিগ্রিটি আর পজিটিভ নিয়ম পড়াই আছে। তারপর নাগাল্যান্ড কারণে একটা স্পোর্টস পলিসি বানাই কিনা এইটো লাগা উন্নতি মজবুত করে দিব কৈছে। ফিফা ওয়ার্ল্ড কাপ টি কোয়ার্টার ফাইনাল স্টেজ টু ফ্রান্স পর মরক্কো লগতে আজি রাতে খেলবলে আছে। গেম টু 1:30 AM শুরু হবলে আছে। দুসর কোয়ার্টার ফাইনাল টু স্পেন বা বেলজিয়াম লগতে স্যাটারডে 12:30 AM খেলবলে আছে। দুইটা ম্যাচ টি জিতে আখান বা টুর্নামেন্ট লাগা সবচেয়ে পহলা সেমি ফাইনালস টি লগ করবলে আছে। আর মৌসুম দি ইন্ডিয়া মিটিওরলজিক্যাল ডিপার্টমেন্ট পর কৈছে কি সাউথ ওয়েস্ট মনসুন পর পুরা দেশ তো আজি পৌঁছি কিনা রাজস্থান হারিয়ানা পঞ্জাব আর নর্থ আরবিয়ান সিডি বড়াই যাইছে। ডিপার্টমেন্ট পর নাগাল্যান্ড দি কালি আর ইটু পাশুদি জায়গা জায়গা দিয়ে ভারী প্রখন হবলে দেখাইছে। খবর সৃষ্টি হেডলাইন্স দুবারা জানাই আছে। গভর্নর নন্দ কিশোর যাদব পর ট্রাইবেল অ্যাফেয়ার্স প্রোগ্রামস খান চাই যাইছে ঠিক হিসাব ইমপ্লিমেন্ট করে কিনা খোলার সাফা রাখি বলে কয়েছে। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা 56 HSLC টপার্স লগতে CM মেরিটোরিয়াস স্টুডেন্টস ফেলোশিপ নিচিতে ফেলিসিটেট করেছে। ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া পর ইউরেনিয়াম সাপ্লাই কারণে সাইন করে কিনা ক্রিটিক্যাল মিনারেলস করিডর ডেডিকেট করেছে। আর ওয়ার্ল্ড কাপ কোয়ার্টার ফাইনালস দিয়ে ফ্রান্স বা মরক্কো লগতে খেলিবলে আছে। আর এইটির লগত আজি চাম লগা খবর ইমান শেষ করে আছি। শুনে থাকিবি আহিয়াকালি ফুজ 7:25 নাগামিজ খবর আনি দিবলে আছে।
2: Get tested for HIV and syphilis within the first 3 months of your pregnancy.
3: A pregnant HIV woman can prevent the transmission of HIV and congenital syphilis to her baby.
2: If you are tested positive, you can avail treatment that may save your baby from getting the infections.
3: HIV testing can be availed free of cost in the government hospitals across the state.
2: This information is brought to you by Nagaland State AIDS Control Society.

0: Hello.
1: Hello.
0: Hi, who is this?
1: Rukovile Mata.
0: Hi, Rukovile, kin ase?
1: Bala se.
0: Kaile she bad. Kaise?
1: Kaile she. Koi kaile she.
0: Oh, man joldi.
1: Mohan to 4 baji ata 5 baji na ga khai dia.
0: Wah, manu tu lage de khai dule bui lage ne ge.
1: Nai, wo chhor bisi asu na.
0: Oppai nai na mo chhor la season ase.
1: I would like jai jai.
0: Hoi. তো গরম রাখি না বুহে
1: আদো কইছে
0: উপায় নাই না এনিওয়েজ
1: আপনি হান যায় কি না একবার পয়সা
0: দি আ মই তো সো সরি পয়সা দিলে মই দিমা পড়ে তো নাই বতে চলো ঠিক হে এনিওয়েজ আজ এটি কোন গানা হনি মনছে
1: সেট মুভি
0: সেট মুভি দুকি ট্র্যাক লাগ
1: ওই সু টাম সং
0: সেট মুভি আসনা নাই মই একবার চেক করো দে তো যা গড়ে রুম দে বুয়েস না বাহারে বুয়েস
1: রুম দে আছে ফ্যান দে আছে
0: আচ্ছা গানা লানাইম দু সেট মুভি আছে
1: হই হই
0: সেট মুভি সেট মুভি সেট মুভি দো নাই নেগি মই লো রে
1: টু টেম সান না
0: ওকে লেট মি চেক এগেইন মই স্ট্রাইক টু ওয়ার্ম পাটাই দিব না দেখি মুভি লানাম মুভি লাগানা একটা আছে নেগি
1: হই হই হই সেট মুভি লাগানা
0: কি আজিকালি তো ওভারসেট টেস্ট নাকি
1: ইটু ইটু তো পুরানা গানা আছে
0: ওকে হলুই আয়া এমুইলা সিস্টেম দে নাই হো আই এম রিয়েলি সরি আলাক গানা একটা কই দিস
1: কি না গানা কই ও তো ক্লাসিক গানা গানা দিবি তো
0: ক্লাসিক একটা কবি নলে মই বিসাউলে না পারো
1: মই মই কইলে কি তো আপনি
0: না কই সাবি আর একটা কই সাবি তো
1: ও ডার্লিং ক্যাথারিন নাদাছে
0: কি কয়
1: ও মাই ডার্লিং ক্যাথারিন নাদাছে
0: মাই ডার্লিং

0: Hello, good evening. Hello.
1: Hello, ma'am. Namaskar.
0: Namaskar, ji, sir. कौन बोल रहे हैं?
1: जी मैम, हम डेमाजी असम जुनाई मिसा की सकल से बिमल सुंदर कोई आसु मैम।
0: अच्छा बिमल जी, आज शाम लगा गाना भी शी तो अपना खान सब के डेडिकेट कुरी कुरी के नाही आसे अपना हुनी आसे बोला।
1: हाय हाय मैम, आमी होताय तो हुनी थकी से तो
0: होय तो अपना इटा कोते से
1: आमी गरते थकी से
0: गोटे थकी से काम साम खत्म कुरी के ना गोटे पुंची जाइस ने की।
1: हाय हाय हाय हाय,
0: आज लगा दिन तो भाल थकी से ना नाय।
1: আজি দিনটো অলপ ঠাণ্ডা মৌচুম থাকিছে, ভাল থাকিছে।
0: তো বেছি ভাল না? তো এতিয়া তো ভাত চাতটো খানা বোলা?
1: ভাত চাতটো খানা বনাই থাকিছে।
0: ঠিক আছে, আপোনাৰটো সদায় দিন ৰেডিঅ'টো শুনি থাকে না?
1: হয় মেম, মই দোকানত থাকিলেও তো শুনি থাকে,
0: আপোনাৰটো
1: শুনি থাকে।
0: ৰেগুলাৰ ৰেডিঅ' চেটটো পৰা শুনে না কেনেকা শুনে? ফোন লগা পৰা শুনে না কেনেকা ৰেডিঅ'টো শুনে? আমি খান বি বিমল বসুমতারি কোন কোন বসুমতারি বেশি আছে না?
1: আমি হিন্দি প্রোগ্রামতো আহি থাকিছে।
0: হয়তো হয়তো, তো কবি আজি রাতে আপনার কোনটো গীতটো শুনিবলে মন আছে?
1: আপোনাৰটো
0: একদম ভেংগা বয়সটো বেছি খুচি পায় নেকি?
1: আমাৰটো
0: আপোনাৰ খান লাগা আৱাজটো শুনি কিনা আমি বি প্ৰেক্টিছ কৰি আছে তো।
1: হয় হয়, এখানে বহুত জানি থাকিছে, বহুত ভাল লাগিছে।
0: প্ৰেক্টিছ কৰি আছে আপোনাৰ খান, আমাৰ খানকে হেকাই দিয়া হবি না?
1: হয় হয় হয়, আৰু জানিব।
0: আচ্ছা, আপুনি এইটো গীতটো কোনোবাকে ডেডিকেট কৰিবলৈ আছে?
1: হয় হয়, আমার বহু লগরে থাকিছে না,
0: আমার নাম লইল
1: সবচে পেহলি আপনাক।
0: ঠিক আছে, থ্যাংক ইউ। আরে
1: থাকিছে রুখুবিলা মিঠা, অমল বসুমতারি, আইকন মুন্ডা, রমেশ পাত্র, অঞ্জলি বসুমতারি, সুনীতা বসুমতারি, হিতেন্দ্র দাস, দিবাশিস হাজরিকা, যোগেন্দ্র রংপি, আর হিতেন্দ্র দাস, আর যিমান তো আমার লাইভ শুনি থাকিছে সবকো।
0: আচ্ছা আচ্ছা, বেশি খুশি আছে বিমল জি আপনার কল করাতো। এটা আমার খান যাই কিনা আপনার গীতটা শুনি লো, হবো? আপনার আমার একদম বুম বুম তো বাজাই দিব, আপনার তাতে নাচি দিও। হ্যাঁ
1: হবো, ঠিক আছে
0: ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ,
1: থ্যাংক ইউ ম্যাম।
0: But my dear listeners, it's Ami Khan, Bimal Basumatripura. Mangi dia gitu huni lo habo, it was a boom boom, boom boom.

0: ভালে আছেন?
1: হয়, কি করে আছে এটা?
0: এনেই বহি মানে শুনি আসলো।
1: আচ্ছা, বেশি খুশি। আপনার আজি কি করছে?
0: আজি তো এনেই রেস্ট করেছিলাম।
1: খালি রেস্ট করছে? গাও তো ঠিকই আছে বলা?
0: ঠিকই আছে।
1: আচ্ছা, আর ঘর খান সব ঠিক আছে না?
0: ঠিকই আছে।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
0: আপনি কেমন আছেন?
1: আমার বি বেশি ভাল আছে, থ্যাংক ইউ।
0: তাহলে
1: আপনার খান বরকম বেশি আইসি গুলে তো ফ্ল্যাট খান হয় না? নয়
0: ফ্ল্যাট তো তো হয়ে যাইছে 4 বছর মান।
1: হয়, আপনার লাগা ঘর বাহাতে বি হয়ে যায় নাকি? ওহো, তো কি করে আপনার খান বরকম বেশি হেতামতে কোতে কিনিকা করে?
0: উখ জায়গায় যায়।
1: আচ্ছা, তো তাতে এইটু বরকম তো রক্ষাবলে উপায় নাই নাকি?
0: উপায় এনেকে নাই।
1: আচ্ছা, কি করব না। ঠিক আছে, আপনার আজি কল করছে বেশি খুশি আছে। আপনার কোনটু গীতটু শুনিব?
0: লাভলি বাই বিলি আইলিশ।
1: লাভলি আছে না নাই সাব? হ্যাঁ, লাভলি বাই বিলি আইলিশ। আচ্ছা, বিলি আইলিশ তো খুশি পায় নাকি আপনার? হয়, আপনার তো আজি ক্লাস কান জানাই?
0: ক্লাস তো স্টার্ট নাই হওয়া মানে।
1: হয়, কেতিয়া স্টার্ট হব?
0: স্টার্ট আগস্ট পা।
1: আগস্ট পরা? ওহো, তো বেশি টাইম তো আছে তো না?
0: থাকাতে আছে।
1: আচ্ছা, তো আজি আপনার আলাক এক্সট্রা ক্লাস খান লো আছে নাকি?
0: এক্সট্রা ক্লাস খান তো নাই লওয়া মানে।
1: আচ্ছা, কো কোচিং কোচিং সচিং বি না লয়? আচ্ছা, তো এইটু বিলি আইলিশ লাগে গীত তো কোন কে ডেডিকেট করে আছে আপনার?
0: ফার্স্ট আপনি কে?
1: আচ্ছা,
0: তারপর এফএম ফ্যান্স খান আর মহিলা আজিজ খান কে।
1: আচ্ছা আচ্ছা, বেশি ভাল। আপুর্বা, আপনার আজি বি কল করছে বেশি বেশি থ্যাংকস।
0: আপনি কি হয়েছে পান? থ্যাংক ইউ ম্যাম।
1: ওকে, থ্যাংক ইউ, হ্যাভ আ বিউটিফুল ইভিনিং। ওকে,
0: থ্যাংক ইউ ম্যাম।
1: অল রাইট,
0: থ্যাংক ইউ ম্যাম।
1: ইয়া, গুড নাইট।
0: গুড নাইট, বাই।
1: Well, my dear listeners, we just talked with Apurva Patra and he wants to listen to Billie Eilish. Lovely. Here you go.

0: Hello.
1: Hello.
0: Hi, good evening.
1: Good evening, ma'am.
0: Okay, welcome to the show. Kon ko ase?
1: Kutso ko ase.
0: Kutso, kini ka ase?
1: Oye, bala ase.
0: Oye, kutu wa ko ase, kutso?
1: Mi sakaba.
0: Sakaba. Acha sakaba do kutu fale uwa?
1: Kutu sakaba ma army ke mas na.
0: No, hoi hoi.
1: Tachi fale ase.
0: Acha, acha. To kutso awuni do, like, tade la sakaba la manu he ase?
1: One kam nimde jaine tha ke ase.
0: Okay, okay. Kila, kila kam.
1: Any farming kan kura.
0: Okay, okay. To ja uni farm des nege.
1: Oi.
0: Oh, eklana means satian
1: kan. Sati kan so pase.
0: Oh hoy, to kiman din karne bhul ase abunyan.
1: Kali ulai jabo.
0: Oh, man bal to rati de buina lagibo.
1: Bishi man no re.
0: Oh, acha acha. To kun hoy.
1: Oi.
0: Oh, ঠিক আছে মন খুশি পাইছে আপুনি আজি কল কৰা আজি আই থিংক ফাৰ্ষ্ট টাইম আছে নেকি আমি আমি দুইজন কথা কৰা দা না
1: ফাৰ্ষ্ট টাইম আছে কনেক্ট নাপাৰে
0: হয় দ মানে বেছি কল কৰি থাকি যায় না
1: হয় দ
0: অকণ লাকি আছে তাহে কানেক্ট কৰিব পাৰে তো লৈ মই মন খুশি আপুনি আজি কল কৰা দ তো আজি কি না থাকিছে তাৰে ৱেডাৰ
1: মৰ্নিং ফালে বাৰিষ লাগিছে
0: অকে অকে তো ভাত খাই লৈছে আপুনি হান এটো নতুন তো না এনে পুরানা হলে হবো
1: পুরানা হইলে বি হবো
0: হয় নতুন নলাবি
1: আছে এটো 88 লাগা না
0: 88 না 98 আছে কি থাকি গানা লা নাম তো
1: কোরিয়ান না রা কোরালা হ্যান্ড ইন হ্যান্ড
0: হ্যান্ড ইন হ্যান্ড আচ্ছা মই সাইসা ওয়াস না নাই না হ্যান্ড ইন হ্যান্ড এটো তো

0: right, my dear listeners, time to take our last call for this evening. Thank you all so much for, you know, tuning in and calling us, for giving us your request numbers. Well, I think that the caller has disconnected. Oh, yes, it's back in. Let's go ahead. Hello. Hello.
1: Hello, Jee.
0: Hi. Sunita.
1: Hello.
0: How are
1: you?
0: Bella, Suna. আচ্ছা আমার খান এটা আমি দুজন তো বিশ্বের দেরিবার কথা কবল না পারবো কিলে আমার তো টাইম তো খতম হইছে না
1: হয়
0: জলদি করে আপনার দিন কিনিকা থাকি সে কই দিও ভাল আছে আপনার যে খুশি পাইছে না পা নাই দিনতে বেশি খুশি পাইছে না দোকানতে বেশি ভাল সেল যাইছে না ঠিক আছে আপনার যে তো কোন তো গীতটু শুনিব এইটু খুশি লা না আপনার কই দিও বাজাই দিয়া হৈছে
1: নালালা
0: তো এইটো আংকাল আপোনাৰ দুজন তো আজি খুব নাচিব নেকি বেছি গৰম আছে হলিবি আপোনাৰ দুজন তো দোকানতে বহি কিনে নাচি দিবি হা তো আঙ্কল লাগা নাম ভি কই দিও আর ফট ফট ডেডিকেশন তো দি দিও
1: ডেডিকেশন অল দা লিসনার্স
0: অল দা লিসনার্স আর আঙ্কল লাগা নাম তো না কোব নেকি
1: তাই তো ডাবল মনে আছে না ডাবল মনে লাগা নাম তো কোলে
0: সিনেমা ডাঙ্গো লাগা নাম তো না কই নেকি আরে তো কিনে কা করব নাম তো রেডিওতে না হলাবো
1: বিকাশ বিকাশ
0: ঠিক আছে ঠিক আছে আপনার লা দোকানতে বহি আছে তার বিনা আচ্ছা তো কিমান বাজি বং করব দোকান তো ওকে ঠিক আছে সুনিতা আপনার লাগা মেসেজ তো হে লই কিনা আমি খান লাগা প্রোগ্রাম তো শেষ করে দিয়া হবো দে ওকে গুড নাইট বাই বাই All right, my dear listeners, this will be the last track that I'll be playing. But yes, coming up for you at 8:45, national news in Hindi, national news in English and Spotlight. Right after which you will have your Hindi film songs, Purani Geet. So with that, let me say goodnight to all of you and a very big thank you for tuning in, for joining this show once again. This is your RJV signing off from Akashvani Kohima, FM Chakoban at 103 MHz. Take care, keep smiling.

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকিব লাগা মদব দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1-800-116-660 কল করিবি টিবি হারিব দেশ জিতিব
1: কিছু জানকারী NTEP ব্রাদি আছে।